Ժվակի Ալիքարի ամրովի բեկո օրգանիզակրն արև է բերիա, կրու ու բարին Ժվակի ու կարել է համայի գիշտի բաժարի դիրզորը, ու եկ ժիվակի կոպշտ գրայաժ բու կսենքո, զիրան դարյաժ բերքո բլնդ բունա աստա ավեջը մի վուրատի հատի է ակրը։ انجمن بازار افرین به افکاری ری و بری هرمی و فرمانداری پولیسان دسپی کرنا کامپانیا کاش بو کو چرا سارا کرنا کو دریاریا کو بالا بونا کوچکین بردایی که راگاندیا و کامپانیا جیکو سبه کو بر بنگ و روزا چهارشنبه دهی اه زیران دسپی دکه و دکو پنج روزان جیکو بر دوام بکه و اف کامپانیا جی روزا کو جه ساعت سیان حتا ششا سبیره که سر سبی و جی که تیو بری و برن لوم جین جومان بانگال که والاتیان کریا کش بو که پرستن سلامتی خاجید دما که جه بکرنا کامپانی ده جی هیشیار دبینن.